0: ప్రకటించిన కార్యక్రమం వెంటనే వింటారు.
1: ఏ ఆకాశవాణి విజయవాడ హే పేషే ఖిద్మత్ హే ఉర్దూ నష్రియా నౌరస్ సామయనికరా మై హూ ఆప్కా దోస్త్ ఇస్మాయిల్ దోస్తో ఆజ్ కే ఇస్ నష్రియే మే హమ్ ఆప్కే లియే లేకర్ ఆయే హే జనాబ్ పి గౌస్ ఖాన్ కీ తఖ్రీర్ మొహతరమా రజియా సుల్తానా కా అఫ్సానా ఔర్ ఏక్ గజల్ భీ సమాత్ ఫర్మాయేంగే ఆయే నష్రియే కా ఆగాజ్ కర్తే హే జనాబ్ పి గౌస్ ఖాన్ కీ తఖ్రీర్ సే బా ఉన్వాన్ ముల్క్ కీ తర్హీ మే నౌజవానో కా కిర్దార్ लीजिए समाप्त फरमाइए.
2: कहा जाता है कि किसी भी मुल्क की तरक्की उस मुल्क में रहने वाले नौजवानों पर ही मुनहसर होती है, या फिर ऐसा भी कह सकते हैं कि नौजवानों की तरक्की ही मुल्क की तरक्की है. कहने का मतलब यह है कि नौजवान अगर चाह तो सब कुछ कर सकता है और वह करने की ताकत भी उसके पास होती है. अगर नौजवान अपनी जिंदगी में सही रास्ता इख्तियार करें, यानी وہ اپنی زندگی کو حقیقی معنوں میں سمجھیں کہ میں اور میری زندگی کیا ہے اور مجھے کیا کرنا ہے, ملک کی ترقی میں میں کیسے ہاتھ بٹاؤں, قوم کی خدمت کیسے کروں, خدمت خلق کو کیسے نبھاؤں. اگر ان سوالوں پر غور کریں تو آج کا نوجوان اپنی زندگی کو سدھار سکتا ہے اور ملک کی ترقی میں اپنا رول بہتر طریقے سے ادا کر سکتا ہے. لیکن یہ کہتے ہوئے افسوس ہو رہا ہے کہ آج کا نوجوان کس طرح اپنی قیمتی زندگی کو برباد کر رہا ہے اور ملک کی ترقی میں ایک آڑ بن کر غلط راستہ اختیار کر رہا ہے. یہاں پر ایک بات کہنا درست ہوگا کہ نوجوان کا مفہوم ہے لڑکا ہو یا لڑکی. اگر ہم تاریخ کے اوراق پر نظر ڈالیں تو پتہ چلتا ہے کہ آزادی سے قبل ہمارے ملک پر انگریز تقریباً 300 سال تک حکومت کر رہے تھے. پھر اس کے بعد 15 اگست 1947 کو ہمارا ملک آزاد